ভাবে আমি সাজা খাবার বলতে পারি ভূমিকা সং সামনে দ্বারা সঞ্চালিত সিআইএর ভূমিকা ছয় বাজে সাজা খাবার সম্পর্কে মুখে মুখে খবর পেয়ে नारायणी नदीको बारे खतराको दबाउनको उर्वाजीमा जग्गा अधिग्रहणको अधिकार प्रदेश स्तरीय तहलाई दिन कानुन ल्याइँदै सरकारमा

0: চাইলে পাইতেন, কেন খুব বাড়িতে তাহলে আমার কাছে তো খোলা মাত্র ছিল
1: সমস্যা